0: Minglawa, you are listening to the weekly news highlights from MCDM News. I'm James. Here are the top stories for this week. Flooding in Upper Myanmar affects more than 470,000 people. At least 10 killed in military airstrike on Monastery Hall in Myaung Township. SCEF briefs Japanese media on Myanmar's political crisis and federal democracy affairs and other interesting news. Now, here are the details of this week's news. More than 470,000 people have been affected by flooding in Upper Myanmar following days of heavy rainfall and dam water releases, according to the Ministry of Humanitarian Affairs and Disaster Management of the National Unity Government NUG on 18 of August. Flooding has hit 23 townships across Sakai, Mandalay and Ayawadi regions, affecting about 111,672 households. At least 28 people have died and do remain missing. More than half of those affected are in Sakai region, where homes, farmland, drinking water wells and pumps have been damaged. The ministry established a Joint Emergency Response Committee, JERC, on 9 of August to coordinate emergency relief affairs. The committee has received 100 million shares in CSR funding and 50 million shares from union and unit governments to provide food, medicines and clean drinking water. It is also preparing mobile medical services and distributing RTT kits, oral rehydration salt and agricultural assistance. The NUG said recovery efforts include emergency aid, health and disease prevention, agricultural rehabilitation and reconstruction, while damaged infrastructure and food production remain major concerns. At least 10 people, including a Buddhist abbot, were killed and many others injured when the Myanmar military carried out an airstrike on the Dharma Hall in Swaleo village, Myaung Township, Sakai region, on 21st of August, according to local sources. The attack occurred at around 9 a.m. while the abbot and local residents were attending a religious gathering during Buddhist land. A fighter jet reportedly took off from the Tadawu Air Base and carried out two bombing runs on the village main Dharma Hall. Myaung Township, which is not under the military's affected control, has frequently been targeted by airstrikes. On 19 of August, a military airstrike on Lerdingu village reportedly killed two civilians and injured 90 others, while another strike on 28 of August reportedly killed several women. The military has continued to face accusations of attacking religious sites despite claiming to protest Buddhism and religion. Leaders of a steering council for the emergence of a federal democratic union, SCEF, held a press conference with Japanese media and journalists in Tokyo on 10 of August, explaining the council's formation, ongoing activities, and plans to establish a federal democratic union in Myanmar. Japanese journalists questioned SCEF officials about Myanmar's political situation, the transition toward a federal democratic system, and the council's political role. SCEF representatives responded to the questions and provided further clarification. SCEF officials also met with Myanmar's national in Japan at a discussion organized by the National Unity Government and UG Representative Office in Japan. Participants discussed ongoing efforts to establish a federal democratic union and future plans. While Myanmar nationals shared their questions, suggestions and views with SCEF representatives. The ASEAN Parliamentarians for Human Rights AP Asia on 28 of August urged Thailand to halt plans to deport 26 Kenyan villagers to Myanmar and release them from immigration detention, warning that they could face persecution, abuse or death if returned. The villagers were among 28 people detained on 10 of August during a raid by Thai military, forestry officials and district authorities on Bambadan village in Phetchaburi province. The group included 8 children and 2 pregnant women. 2 people were released after their registration records were verified, while the remaining 26 were transferred to an immigration detention facility in Bangkok and reportedly faced persecution and deportation. AP Asia said that deportations could violate the principle of the non-refoulement and international law. It also noted that the whereabouts of at least 10 villagers deported from the same village about 2 months ago remain unknown. AP Asia urged Thailand to assess each villager's protection needs and risks before any return and to end engagement and security cooperation that could legitimize Myanmar's military junta. The U.S. government has designated Guo Min-sin, a Myanmar-born American citizen detained by Chinese authorities, as wrongfully detained and said securing his release will be a priority, the U.S. Department of State announced on 28th of August. Guo Min-sin, founder and executive director of the Institute for Strategy and Policy Myanmar, ISB Myanmar, traveled to Yunnan province in early June at the invitation of the Chinese government to attend an academic discussion in Kunming. He was detained after arriving in China and has now been held for nearly 3 months, or about 11 weeks, despite having a valid Chinese visa. ISB Myanmar welcomed the U.S. designation, saying it demonstrates that Washington considers securing Guo Min-sin's release a high priority issue. The designation was formally made by the U.S. Secretary of State Marco Rubio. The U.S. Embassy in Yangon also called on China to release all American citizens who are wrongfully detained or subject to exit bans in China, following U.S. Secretary of State Rubio's designation of Guo Min-sin. These are the weekly news highlights from MCDM News. We will continue to bring more interesting local news in the coming weeks. Thank you for joining us today.
1: Tudon mi no le pa ole na pol nan za ten ti bai twa chun MCDM chin lai zo program sin zar khat sung thu thang than nak kan nei.
2: စစ်မှန်တဲ့အိမ်ချက်မော်ငါကိုလွမ်းနေပြီလားမြမပြည့်ရဲ့ရတာအစစ်မှန်ကိုရှာဖွေနေသူတွေအတွက်ပင်ဝါရုံရှိပါတယ်အလုံးရှုပ်စရာမလိုပဲမိသားစုနဲ့အတူရတာရှိရှိသုံးဆောင်နိုင်ဖို့အခုပဲမှာယူလိုက်ပါပင်ဝါရုံရဲ့ထုတ်ကုန်နေအနေနဲ့အနံ့ရတာနဲ့ပြည့်စုံပြီးရိုးရမပြတ်ဆန်လော်နဲ့တင်းတင်းလေးနဲ့ပင်ဝါရုံဆန်လော်မဟင်ကအနှစ်ထုတ်ဟင်းရီကိုပုံမိုလေးပင်စီပြီးအနံ့ရတာထူကဲစီမဲ့ပင်ဝါရုံငါးစီတက်အနှစ်တင်ရနိုင်ပါပြီဘာကြောင့်ပင်ဝါရုံကိုရွေးချယ်တင်တာလဲကျမိုင်နဲ့ညီညွတ်ပြီးတန်ရှင်းလက်ဆက်မှုကိုအဓိကထားထုတ်လုပ်ထားတဲ့အတွက် MSG အချို့မှုလုံးဝမပါဝင်ပါဘူး။တရှိခန့်စည်းလည်းလုံးဝမသုံးထားပါဘူး။ဒါအပြင်မြေပဲလည်းလုံးဝမပါဝင်တဲ့အတွက်ဓာတ်မတည့်သူတွေအတွက်စိတ်ချရပါတယ်။ဒီလိုအရသာရှိတဲ့မော်ဟင်္ဂါကိုကိုယ်တိုင်ချက်စားဖို့မှာယူခြင်းနဲ့ဆိုရင်တော့ဖုန်းနံပါတ် 6939-515-5215 နဲ့ 6939-515-5133 တို့ကိုဖုန်းနဲ့ဖြစ်စေ text message ပို့ပြီးဖြစ်စေဆက်သွယ်မှာယူနိုင်မှာကြောင်းတရင်ကောင်းပါလိုက်ရပါတယ်ရှင
1: ်အမိုက်စပီကရမ်ထန်လေရမ်ကุลပလီယာမီပီတင်းလီလွမ်းတီလျန်ဟာဆန်နက်အန်တုံငီအရန်လမင်ဘုံနက်အန်တူလ်ထူသန်နက်ကနေဒင်းမြန်မာရမ်ဆက်လမရွတ်ချတ်လဝင်းအဆူရွာငါရမ်ထန်လေရမ်ကุลပလီမီပီတင်းလီလွမ်းချူတီလိခာဆန်နက်အန်တုံငီအရန်လမ်ဘုံနက်အန်တူလ်ထူအန်ယူဂျီအင်ချာအဆောအစီရောဆူရောင္းစေတိဒိုင်အန်ထာနက်ရောင္းစကိုင်းမန်လီမကွေလေအီယော်ရီရမ်ထန်ပိုလင်ပင်းထန်လေင္းအတီအလျာနိမီပီလှေရုခတီင္မီပနီအန်လှော်လိုက်စိအန်ယူဂျီချစွာနကစကိုင်းရမ်ထန်အတင်းနီလေထောင္ကူလွန်လေမန်လီရမ်ထန်အတင်းခတ်လေထောင္စုံင္းလွန်တယ်လင်ဇာတဲ့ကုံတင်းလီလေထောင္ရှာလွန်တီလျန်ဟာဆတ်နက်အန်တုံအစီကျွိတီလျန်ဟာဆတ်နက်တုံတူပိုလ်နက်ဒင်းတိုရဲဆက်လေအရံလမ်ဘုံနက်ပက်နက်ပိုလ်ခလ်အပေပါရမီဇတလောင်းဥတုပိုလင်မီလိုက်ဇွန်ရွတ်နက်ဘုံတူပိုလ်ကွန်ပိုလ်ထွန်တန်ခေါမင်အန်တိုရဲဆက်ရဲရောတင်းအန်စင်အတူအချွန်တီလျန်ဟာဆတ်တုံမီပီပိုလ်ရှန်းအင်တီအိင်စီဘိုင်တတ်စီတီပွမ်တီဒိုင်လေကျန်ကပ်ချန်ဖိုင်နက်ရှန်းဘုံနက်ပိုလ်အရံင်အန်တူရစီရောပီခလ်အဆူဘက်ရဲရောရောင့တီကပ်လေအနိယမ်နက်မနီဥမ်ပိုလ်ရှန်းရာရင်ကျောက်ဒင်းင်အန်ယူဂျင်ရာရင်နက်အပေစီအပနိနာကကန်ဂိုအစီဒီအက်ကေကေဂျီတိုင်ပရုခဟောတူတလင်မိပထုံတောမောအန်တန်ထူမကွိရမ်ထန်ကန်ဂိုပေငါစီဒီအက်ကေကေဂျီကလေးကဘောကန်ဂိုတိုင်ပရုကီဟောတူတလင်မီနုံပထုံတောမောအန်တုံတင်တောဆုံထူထန်ရှမ်ပောလ်နေနီစင်ထေစီဩဂတ်စ်လာနီလှိနီနီဇာနာဇီလှိခထရောငါကန်ဂိုပေငနိတလန်နက်လမီရှုံရှိခွာလေပရောပုံခောကလတ်ယာဇာမူနီဖုန်ကစ်လောင်ကီယငါမေထလ်ထွန်ကထတ်အန်တုံတီနန်စင်ကျွေးကတနက်ရောင္စီရီပကေကေဂျီတိုင်ပရိုကီဟောတူကူဘာဖြူလေရဲဘော်မေဂျီလျာရာလ်ကျန်မီပခတ်အသီတင်အန်စင်ကျွေးထူထွန်ပေပါရောအင်အတူအတူပေါ်ချူအသာဒင်မီဘလက်ဒရာဂွန်ဖော့စ် BTF ပေါ်လင်မဂျီခင်ခွဆုင္ရှမ်ရှိုင်ကင်ဇက်ထွန်မီပီဆ ோம் နက်အန်နိုင်နာကစင်ကမ္နိဘွိုင်နက်အချန်တင်အန်စင်ခွဆုင္ရှမ်ရှိုင်ထွန်လုတ်လောဒင်းင်စီရီပကေကေဂျီလမင်အန်ခမ်မီအန်လုံကင်လောရောင္တုံးအဒင်းအန်တီအတူဝဲကင်သာအန်တော်နက်တင်တ tolsung mi polin ansim chumi boina achanhu bdf polchu antlan lawronga dawthengnak to atu polkom ket polkhal sim thanin anhol re routine thaisi apathumna ka khalaya zani somrok bakwa in ralhrang pathum pdf zawlen hena alin anuin thu thannak kanai ding chinram kul tadim peng shambun ralhrang kut noi khalaya zani somrok pakwa isin ralkap pathum chu pdf zawlen hena alin anuin tin august thani lenga nia chan suasi chute pathum chu tadim peng kanidi tlang lak walwum zin khoi an duty laya an tlan soki alin anuin mi sitin pdf zawleni chaswana ka antarlang pdf zawlen chu ralhrangi uknak lak nu chinram kuli shem sai kai dawthlengnak tua tu bur pakhat asi pdf zawlen chu tuikum julai thani kul hluan khatni khala kanidi tlang le tedim khokar lak afe mi ralhrang pol an rakhami ralhrang lamin parok thi in minung tam zet shem ma nga dingin an daw thei si apalina ka myanmar rami boinak le phurin harsat nak ronga mipum tan lei ni le shek ai in harsat nak an tong tin wfp in thaiter nak anai thu myanmar rami boinak pol ronga umnak tanin le pursum nak lam harsan nak ai in man khun tuk ronga le chop achangmi phurin harsat nak ronga mipum tan lei ni poi pali chu ai in harsat nak an tong tin UN leitlun ai in lam toril tu program WFP in thaiternak anai si WFP chu myanmar rami tilian harsanak tong tu pol aranglam bomnak pol an thokri rotin august lan hilai thumni chan suana ka atu vekin an simmi si ni khwaronga tilian nak pol achangi ai in harsanak milai zon ro nak harsanak pol alwar vivo thaironga WFP in tilik harsanak tong tu aranglam bomnak pol an tuare rostin thai si WFP arang lambom nak na tuan pol chu iauri ram then limyanna pengi sin anthok mi si chulai thani som thumni sin ro takzet asur ronga hikata pol kiyakin veng le khwa pola tilik tuar tu mi pi pol chu vitamin tell me a in a simi high energy biscuit pol ampere routine an sim limyanna pengi antua mi hlia hlai nak pol vekin veng panga le khote som kwa le pareta mi pum thong som thum le thong ni luan tilik antuar tin thesi wfp dimunin iari ramthen sunga tilik tuar tu polbom nak pekmi tuar sung tuan people chu vitamin a in pol matrix tanching kul ankuat zawi himian kuat mi hi mipum thong sha sangi atok asitin ansim atua chun vitamin tell me a in pol chu mi people hena anperero wfp e ansim na ka chun tuikum tilian nak ruanga harsan nak le ursum nak harsat nak ruangi a in harsat nak tong tu mi pi pol para harsat nak athlen sin sini in pol ti in akhu e thlaira pol siatin inding ti dai abal mi le dor khan pol tha te in na antuan thainon lautin ancha su anaka antar langasi julai thlasunga thrum mangral sang ruanga numi minung kul hluan ruk anthi minung somli le panga hriam ma anga thu thanna kan nei ding julai thlasunga thrum mangral sang pol ruanga numi minung kul hluan ru an thi i minung somli le panga hriam ma anga tin amyo tami tamaka in august lan ni lei thum ni a chan swa si tuikum julai thla ni khat ni sin ni som thum le ni khat sunga thrum mangral sang i wanjam thon le lei pari dok nak ruanga myanmar ram pum pia numi pol nun nak liam mi din hun chu yamma amyutami tamaka incha ansu ami si ralhrang poli wanjam ka nak ronga minung kul hlonli shem shai pi an ka nak ronga minung panni an thi i athi tu laka kum hlei riet hnoi minung pali telin minung pathum chu nau pai nu pol an si tin an sim thrum mang ralhrang pol chu achau za pakhat vekin an kauna ataka chun rampum pi a wanjam du du ka nak le mi pi pol abur burin thana nasazati shem nak an nei hleya thrum mangnak khal chat bang loin an tua re routine an cha sunga an khi mo si thrum mangral sang pol chem lo thainak dinga chun achak zat mi bom nak le ataki natuan nak atul tin myama amyu tami tamaka in an si masi kan go peng pi sungi ka ok na ka ral sang pakhat shem shei thon an kai nga thu magui ram then kan go peng pi so peng sungi chang vai re rou tu ral sang pol khamin ka na ka set tong pan pakhat telin shem shei pol an kai nga tin an yu ji pdf kan go khayai sit thana in august tan le nga nia thu an swa si aliam cha july than ni kul hluan kwa nia so khwai sin lau shi lam bom ding in apok tu ral sang pol chu pi tu ka kwe tam ro khayai sit thana le tayin tap phwe polin rakhamin ankap mi si চুই কৌ না কা খাম মা জঙ্গা সোমসেলে পথুমিন রালসং পাখত আনুমিন আনকাই ই এম এ ওয়ান মেথল পাতনি আর পি জি সেভেন বোম লাইঙা ফোরটি এম এম বোম লাইঙা লে পাল বোম পালি তালিন আপে পারমি থুরি পোল আনলাক সকা তিন আন্তারলং চুইলাইয়া জুলাই থানি সোম থুমলে নিখাত নিয়া থাজাং বেত ইন মাইনর তু রালসং থন আনকা পোই অগাস্ট থানি খাত নিয়া মুন্দ্রম থেন ফাইনা আন্তলায় রালসং মানমি থুরি তাম্পি আনঙা তিন সিম কং নাক সুঙা রালসং আলিং উইন মি পোল খাল থাতেন আনকিল খোয়ি ইনপ্লুং দু তু পোলচু আন ইনলাম থোন পেটলাই সাকিন আনতুন তরতিন কানগো খাই সেটানা চুন আনসিমসি আনে তবিগা জি এফ ওয়াই আউইন পিলন কিপ্লোয় সুন্লোয় নাক আনপেকথু গ্লোবেল ফ্লাম ইউথ অর্গানাইজেশন জি এফ ওয়াই আউই ডাইরেক্টর সুংতেল পোল ছিন মি বিয়াকনাক লামসেয়া পোললে আপে পারমি পোলিন আমেরিকান রাম টেক্সাস রামকুল অস্টিং খোয়াই পিলন কিপ্লোয় ইনা বতংইন আমা ই ফিমথিয়াম নাক লামি দং লামজেতি আলোথিন নাকলে ছিন মিনাও পোল সঙ্গি আতান তামি পোল লু অথু সিমিন সুন্লোয় না আনাই পিলন কিপ্লোয়চু ছিন রামকুল ই সকথন ক্লং আমাই সাবি রকংইন রেঙ্গুন পুনসাং ক্লংআ উই জা বয় বি এ চু থং খালে জকুয়ালে সোম রুক কুমা রকঙা ই ছিন নু মি লাকি আমাই সাবি বয়ঙা তু ছিন থুয়ান থু ই মিনথং মি আসি চুলায়া ছিন নু মি পোলসঙা ফিম থিয়াম নাক সং জির নাক হি আমল তুক আসিনান আমাই আলো তিন নাক ই হরসন নাক তাম্পি পা বালিন আরালাইদিং মি নু মি পোলসং আ ফিম থিয়াম নাক সং ই লামজিন আরক অং তু আসি আন্তনো নাক জি এফ ওয়াই আউ ইন আলো তিন নাক থুয়ান থু লে আথুলা পোলথাই পি নাক সুনলোই নাক আম্পে চুইলাইয়া আসঙা থাচাম নাক লে আমু তন মি পোল লে রো নাক পেক মি পোল খাল আনগাই আসি পিলন কিপ্লোয় খালিন আনরতন নাক পারা আলুং ওই থু লে ছিম মিনৌ পোল সঙা থু আচাতা মিনৌ পোল দিন মুনিন ফিম থিয়াম না নসজেতিন জিরিন ফিম থিয়াম নাক হি উপাত পে কিনলে কানমি ফুন্দু দোতিন থাতনেম নাক সঙা লে ছিন রামকুলি মাইলাম সঙা খাল টুয়ন সিন সিন দেঙিন আফরাসি আমাই জালাম টুয়ন আতমু তন মি পোল লে ফিম থিয়াম নাক সঙা মি পাখাত চেয়ার সংলং সিলউইন কানমি ফুন পুম্পি সঙা লমজিন খি মু তু খাল আসি জি এফ ওয়াই আউজু ছিন মি ফুন পোলি ফিম থিয়াম নাক সং নসতে তিন না টোন রে রৌ তু পোল কমন সি থং নিলে লাই কোয়া কুম ফেব্রুয়ারি নি কোয়া নিয়া ফালাম খোয়া আমাই সবি ছিন ফুন সং ক্লং বই গা তু পুসিয়া লয়লে পিলন কিপ খ্লয়ি ফিম থিয়াম নাক লামি আনরক জুয়াম দান পোল উপাত নাক আনজুক লেম পোল খাল আনরক ফুন আসি চুইলাইয়া সান থার মিনৌ পোল সঙ্গি ছিন থোন থুই জৌ থিম ক্লাক সি ইন পিলন কিপ খ্লয়ি থোন থু চাবু খাল আরাই হানা সুয়াদিং আসি থু জি এফ ওয়াই আউইন আনসিম জি এফ ওয়াই আউদিন হুনিন পিলন কিপ খ্লয়ি ফিম থিয়াম নাক লামি আলো তিন নাক লং সিলউইন আদুং আথলুন দিং মি সান থার মিনৌ পোল সঙ্গি লামজিন অং টু সিন আমা ই আজম দান পোল মিনৌ পোল ইন জৌ থিমিন থাজাং লাক দিং খালিন আন্তুম তা মি আসি আতুই কন লোথান মি থুথং পোল চু এম সি ডি এম থুথং লু পোল নে কোট মি আসি থাপেন রকাই তু দুদল মি নন জাতে পারা কনলু ও